আলোচক ডক্টর অনিরুদ্ধ কুমার খিলার। অঞ্জলি সকাল 7:40 কণ্ঠশিল্পী রবীন্দ্র কুমার মহাপাত্র, সঙ্গীত শরত কুমার নায়ক। ওড়িয়া আলবম গীত সকাল 8:30 বৈদেশিক বিলাসর 45তম ভাগ প্রচার করব আজ সকাল 8:45। গীত গীতিকা সকাল 9টায় নাটক হে অরণ্য তুমকু নমস্কার প্রচার করব আজ দিন 10টায়। রচনা সূর্যমণি খুঁটিয়া, প্রযোজনা গোপবন্ধু চৌধুরী। আধুনিক গীত দিন 11:10 কণ্ঠশিল্পী ইন্দ্রাণী মিশ্র এবং মঞ্জুশ্রী ত্রিপাঠী। ঘোড়ানাচ গীত প্রচার করব দিন 11:30 পরিবেশন করবে গঙ্গাধর বেহেরা এবং সাথী। শ্রোতাঙ্ক এসএমএস মাধ্যমে ওড়িয়া এবং হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম মঞ্জুল মধ্যাহ্ন প্রচার করব দিন 12টায়। ডাক্তরঙ্কু পচারি বুঝিবা দিন 12:30 বিষয় রয়েছে মূত্রনালী সংক্রমণ। আলোচিকা ডাক্তার লীলাবতী গুরু। একতরা ভোজন দিন 1:10 পরিবেশন করবে রাজেন্দ্র কর। নারীমহল দিন 1:20 বিষয় রয়েছে বিশ্ব জলবায়ু দিবস অবসরের বিশিষ্ট পরিবেশবিদ ডক্টর জয়কৃষ্ণ পানিগ্রাহী সহ আলোচনা। গান্ধী চর্চা দিন 2:45 এনসিইআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম অপরাহ্ন 5টায়। যুববাণীর মল্লহার অপরাহ্ন 5:30 এতে শুনবে গীতিকথা আম পরিবেশ আম জীবন। গোস্বামী তুলসীদাস বিরচিত শ্রীরামচরিত মানসর 39তম ভাগ প্রচার করব আজ সন্ধ্যা 6:10। ওড়িয়া আলবম গীত সন্ধ্যা 6:30। ওড়িয়া কথাচিত্র গীত রাতে 7:02। জেলা হালচালে শুনবে কেন্দ্রাপড়া জেলা সম্পর্কে রাতে 7:25। পলিমঞ্চ রাতে 7:30 এতে বিশ্ব পরিবেশ দিবসের বিষয় রয়েছে আম পরিবেশ ও বৃক্ষরোপণ। এ সম্পর্কে রমেশ চন্দ্র দাসঙ্ক সহ শুনবে আলোচনা। হিন্দি কথাচিত্র গীত প্রচার করব রাতে 8:02। রাতে 8:30 ইংরাজী আলোচনা। সাম্প্রতিক ঘটনাবলী উপরে কার্যক্রম রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি রাতে 9:30। সরকারঙ্ক 12 বর্ষ পূর্তি অবসরে স্বতন্ত্র কার্যক্রম প্রচার করব রাতে 10টায়। আরকে সূর্যনারায়ণ বীণা বাদনর প্রচার করব রাতে 10:35। শুনিলে আজ প্রচারিত হওয়ার কার্যক্রম সম্পর্কে সূচনা। আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্রর। আমার পরবর্তী কার্যক্রম আঞ্চলিক সংবাদ শুনিপারে কিছু সময় মধ্যে।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতিলা, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: ଆମ ରାଜ୍ୟରେ ଏବେ ସ୍ୱତନ୍ତ୍ର ସଘନ ସଂଶୋଧନ ଏସ୍ଆଇଆର୍ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆରମ୍ଭ ହୋଇଯାଇଛି। ଏଥିପାଇଁ 30 May 2026 28 June 2026 ପର୍ଯ୍ୟନ୍ତ ବୁଥ୍ସ୍ତରୀୟ ଅଧିକାରୀମାନେ ପ୍ରତ୍ୟେକ ଘରକୁ ଘର ଯାଇ ପ୍ରତି ନିର୍ବାଚକଙ୍କୁ 2 ପରିଗଣନା ଫର୍ମ ଦେବେ। ଫର୍ମଗୁଡ଼ିକୁ voters.eci.gov.in ୱେବ୍ସାଇଟ୍ରୁ ମଧ୍ୟ ଡାଉନ୍ଲୋଡ୍ କରିପାରିବେ। ଫର୍ମ 2 ପୂରଣ କରିବା ପରେ ଏହାକୁ ବିଏଲ୍ଓଙ୍କ ନିକଟରେ ଦାଖଲ କରନ୍ତୁ ଏବଂ ତାଙ୍କଠାରୁ ପ୍ରାପ୍ତି ସ୍ୱୀକାର ଗ୍ରହଣ କରନ୍ତୁ। ଅଧିକ ସୂଚନା ପାଇଁ ଭୋଟର ହେଲ୍ପଲାଇନ୍ ନମ୍ଘର 1950 କଲ୍ କରନ୍ତୁ, କିମ୍ବା ଭୋଟର ସର୍ଭିସ୍ ପୋର୍ଟାଲ୍ କିମ୍ବା ଇସିଆଇ ନେଟ୍ ଆପ୍ରେ ବୁକ୍ ଏ କଲ୍ ୱିଥ୍ ବିଏଲ୍ଓ ସୁବିଧାର

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতেলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

শ্রোতা বন্ধু, এটি দিন গড়ি গেলে রাতে, কিন্তু আম মাটি আম মা, আম মুন্ড উপরে নীল আকাশ, পাহাড় পর্বত, অগনাগুনি বনস্থ, নদ নদী ঝরণা, পশুপক্ষী, কীটপতঙ্গ, অর্থাৎ আম চারিপাখে যা সব ঘে রয়েছে তাহাই আম পরিবেশ। কিন্তু কোণী কারণ আম পরিবেশ বিগড়ি গেলে আম মনুষ্য সমাজের অনেক ক্ষতি হয়ে থাকে, সেই আমি কই থাও আম পরিবেশ আম জীবন।

শ্রোতা বন্ধু, এবে আসন্তু থরে ভাবিবা আম অতীতক। সভ্যতার আরম্ভ যেবে হইথাও না কাহিঁকি, কালির অতীত যাহা থিলা আজি আউ নাহিঁ তাহা। সে সহরে হেউ কি গাঁ, চারিপাখে থিলা সবুজিমা, ঋতু আসি ঋতু যাউথিলা। সেই হাট বজার মেলা, জৈবিক সারের হাত তিয়ারি পনিপরিবা, মাটিরে মঞ্জিটিয়ে পোতিদেলে কালি সকালে ধরুথিলা গজা, থিলা সেই গছর ফুল আউ ফলর মহমহ বাসনা। মা হাত তিয়ারি পিঠাপণা কুয়াড়ে গলা সেদিন, কি চোরেই নেলা না সেই পাশ্চাত্য সভ্যতার অনুকরণরে আমি তাকে ভুলিগলে, নিজঠু দূরেই দেলে।

0: বাবু,
1: হ্যাঁ,
0: এই বটিকাটা খাও।
1: তুই তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তারি আরম্ভ করে দিলি?
0: এমনি তো সারা জীবন বিতি গেল। চাটা বেশ গরম আছে, দুই ঢোকা পি গেল। বাবু,
1: কিছু কহিবু?
0: কহি বলতে ভাবুছিলি, পুঁ ভাবুছি তোমাকে কহি কিছু লাভ না।
1: কাহিকি রে মাধব,
0: তুমি কোন মো কথা কেবে শুনিছ যে আজ শুনব?
1: আরে কহ বাবা, আজ তোর সব কথা শুনিবি।
0: এ অঝাড় জঙ্গল ভিতরে ঘর বাঁধিছ?
1: হ্যাঁ তো।
0: দিটা ঠোকর বুড়া আর গোটাই অলিওলি ঝিউকে নিয়ে তোমার এ সংসার।
1: কোন কইবাকু চাহুছু?
0: কেবে ঝিওর কথা ভাবিছ?
1: আরে সত্যি তো, বনি কোঠি আছে?
0: ও মনে পড়িলা পরা, ধন্য কহিব তোমার বাপ পণিয়া।
1: মাধব,
0: মা যদি আজ বঞ্চি থাকে।
1: থাও থাও মাধব, যে যাইছি তা কথা হোক কাহিকি,
0: আর যে অছি
1: তাকে তো মন মানিলা ভাবে তৈরি করছি। মাধব,
0: হেলে কেতে বয়স তার হেলাই চিন্তা করছ?
1: বয়স বনির পুঁ বয়স? আরে সে তো কালিকা পিলাটা।
0: পিলাটা না, একুশ বাইশ বছর ঝিউটা তোমাকে পিলা লাগিছে।
1: আরে পিলা নুহে আউ কন, এই তো কালি পরি লাগুছি।
0: কন হেলা বাবু, কহু কহু যে অটি গল যে।
1: বমি কোটি অনেক বড় তাকে দেখিনি।
0: দেখিও কেমি, তুমি যে বাট দেখেছ সে তো সেই বাটরে চালছি। আউ জানলে দেখিব বগিচার কেউ গছ মূলে পানি দৌছ, নহলে কেউ লতা মূল অনাবনা ঘাস বাছুছ।
1: ঠিক আছে ঠিক আছে, তুই যা তো কাম দেখ, মু তাকে দেখুছি।

0: মা, মোর ভয় লা এ নিবিড় অরণ্য ভিতরে তোতে রক্ষিছি বলি তু মো উপরে রাগিছি বলি অভিমান করিছি বলি। এটি তো পাই কোন আছে রে মা? গাড়ি ঘোড়া সিনেমা রেস্তোরাঁ ক্লব যাহাকু নিয়ে আজির সভ্য মানুষ পাগল হুয়ে সে সব তো এটি
1: না ডেডি তাহলে তো মো পাই আশীর্বাদ হয়েছি। সভ্যতা না রে পাগল হয়ে নৃত্য করুথিবা দলে মানব রূপী দানবঙ্ক অপেক্ষা বনর পশুপক্ষী বেশ ভালো ডেডি, সেমানে বেশ ভালো।
0: তথাপি তো তোতে সেই মানব গহনকু ফেরি যাওয়াকু পড়িব মা, মো পাখে তো সবুদিন রহিবুনি
1: ডেডি। আরে তুমি দেহরে শাল ঘোড়িয়ে না, থন্ডা লাগিবনি?
0: আরে মো পাই ব্যস্ত হ না, মো মা পরি এমিতি মতো গুড়ে গুড়ে জগিলে মু পুনি পাঁচ বর্ষর পিলাটা হয়েযিবি যে
1: ড্যাডি।
0: হ্যাঁ বনি, তু তোমার মা রে পাগড়ি
1: ড্যাডি। ড্যাডি
0: কোন মা
1: শুনছ ড্যাডি, গীত শুভিলাই?
0: হ্যাঁ তো
1: সেমানে নাচিবা আরম্ভ করিবেনি।
0: হ্যাঁ হ্যাঁ
1: মু কোন আজি নাচিবাকু যিবিনি কি ড্যাডি?
0: আরে যিবুনি বলি কে কইলা?
1: তাহলে চল না, ডেরি হয়ে যাচ্ছে।
0: আরে মা আজি মতে কেমতে টিকে ক্লান্ত লাগুছে।
1: তাহলে আজি থাও যিবিনি।
0: আরে নাই নাই নাই, তু নগলে তোর সাঙ্গ সাথে ঝিও মানে মন দুঃখ করিবনি। এ মাধব মাধব
2: যাউছি বাবু, পুনি কোন হেলা?
0: তো আজি মো মা সাঙ্গরে যা, নাচ সরিলে তাকে সাঙ্গরে নিয়ে আসিবু।
2: কাই আজি কোন নাচিবাকু নগলে চলিবনি?
1: বাইরে মো নগলে মো সাঙ্গ ঝিও মানে রাগ করিবেনি
2: কি সাঙ্গ দেই? আদিবাসী ঝিও মানে কোটি তমে কোটি
1: তমে সেমিতি কোহনি মাধব দাদা, যাহা হলে বি সেমানে মোর সাঙ্গ, পিলা বেলু মু সেই মানক সহিত খেলি বুলি নাচি আসিছি।
0: মনি ঠিক কইছি মাধব, সেই মানে তো তার পিলা বেলর খেলা সাথে।
2: কি যে অজব কথা তোমার বাপ ঝিও কর মু বুঝি পারু না, কলেজ পড়ুয়া ঝিও হই।
0: তাও মাধব তাও, সেমিতি কহিলে মো মার মন ভাঙ্গি যাব। তু যা মা পোশাক বদলিয়া।
1: তুমি প্রস্তুত হয়ে পড়ো দাদা, মু সঙ্গে সঙ্গে আসুছি।
2: হউ
0: মাধব
2: বাবু,
0: মু তো মন কথা বুঝিছি রে, হলে সভ্য জগতর হিংস্র মানুষ মানক ঠারু অরণ্য রাজ্যর নিরীহ বনুয়া মানুষ মানে কোন শতগুণে ভালো নুহতি।
2: সে কথা ঠিক যে, হলে
0: তোর তো এই অভিযোগ এম এ পড়ুথবা ঝিওটা সেমানক সঙ্গে নাচিব কাহিঁকি? কলেজ কু গলা বেড়ে সে গোটে কলেজ পড়ুয়া ঝিও রে মাধব, এটিকি ফেরি আসিলে সে অরণ্যবাসিনী শকুন্তলাটিয়ে উড়ন্তা প্রজাপতিটিয়ে এ বনর অন্য প্রজাপতি মানক সহিত উড়ি বুলিবারে আমার আপত্তি করিবা উচিত নাহি।
2: ও যা ভালো লাগুছি সে যা কর।
1: আসিগেলে দাদা আস না দাদা, কোন নুয়া দেখুছ কি মতে? এমিতি কোন চাহুছ যে
2: এ বেশরে মা কোন কিয়ে কইব যে সে মিনিটা আমি ফেরন তার ডাক্তার সাই মন্ত্র ঝিও বলি কিয়ে কইব ঝিও কি এমনে পড়ুছি বলি?
1: দাদা সেসব কথা থাও, তুমি আসলে মা আসছি ডেডি, তুমি ঘর ভিতর যাও।
0: আরে তুই যা না, তুই যা, মো চিন্তা করনি।

0: কলে সব কিছু সম্ভব হই পারে
1: কর কর চেষ্টা কর
0: অজা
1: তোমার তো বড় বয়স মারি আসছি তা সাঙ্গ ঝিওটা থেই থেই করে নচাইয়া ভাল লাগুছি তম ইচ্ছা যা করছ কর তুমি গল দেই মু হাত ধুই ও মু বড় বড় করে
0: ও তুই যা যা না শীঘ্র ধোয়া ধোয়া মু তো অপেক্ষা করছি

0: গুড মর্নিং রহিম বাবু।
1: ভেরি গুড মর্নিং।
0: চা নিয়ন্তু।
1: আরে আপনি নিজে এত কষ্ট করে কাইকি?
0: অতিথিঙ্কু চা কপে পিয়াইবাটা কষ্টকর কাম নহে রহিম বাবু। নিয়ন্তু।
1: হ্যাঁ দিয়ন্তু।
0: দেহ কেমতে লাগুছে?
1: বেশ ভালো লাগুছে। আপনার ডাডি কুয়াড়ে গলে?
0: নিত্যকর্ম সারুছন্তি।
1: মতে পুরি যাওয়াকু হব।
0: কোঠি কি?
1: মো অফিসকু মো বসাকু।
0: কিন্তু বর্তমান আপনার যাওয়াটা নিরাপদ নহে রহিম বাবু।
1: কাইকি?
0: আপনার পাই চিকিৎসা দরকার, সেবা দরকার, অন্তত গোটাই সপ্তাহ।
1: কিন্তু অফিস?
0: জীবন থিলে সিনা অফিস রহিম বাবু, আমি অফিস কো জনাই দেবো।
1: কিন্তু এঠি রহিবি কো অধিকার রে?
2: এটা বি তোমার ঘর। মানুষ মানুষের ভাই বন্ধু আত্মীয় সব কিছু, মানুষের সেবা মানুষ করিব নি তাও করিব কি? এটি নায়নার প্রশ্ন উঠে না।
1: কিন্তু স্যার
2: এটি কিন্তুর স্থান না রহিম বাবু, আপনার ভাল হেলা পর্যন্ত অন্তত সাত দিন পর্যন্ত এটি রহবে। মাধব
3: বাবু,
2: মাধব এ রহিম বাবু, ই আমার পরিবার আউ জন সদস্য, আম বনির মাধব দাদা, ইয়াঙ্কর কাম ডেঙ্কি শাড়ু ঢেঙ্কানাড় যায় সবুবেলে লাগি থাকে।
3: কোন যে কুহ বাবু,
2: আপনার কই রকে রহিম বাবু, আম বাপ ঝিউঙ্ ভিতর আম রোসেই ঘরে কেই পশিগলে সেদিন রোসেই ঘরটা মাধব বিলকুল ধুয়া ধুই করে পরিষ্কার করে দিয়ে।
3: কেমিতি ন ধুয়া যে কৌকি বুলি বুলি আসি রোসেই ঘরে পশিগলে রোগ জীবাণু খাদ্যের মিশিবনি?
2: অতএ মাধব আম পরিবার স্বাস্থ্য মন্ত্রী মধ্যে। হো এবে বাবুঙ্ক পাই জলখিয়া আনে।
3: আনুছি
2: বনি।
0: ড্যাডি
2: তোর আজ কলেজ?
0: আজি তো মোর কলেজ নাই ড্যাডি।
2: ভেরি গুড ভেরি গুড, তু তালে রহিম বাবুঙ্ক খবর নিজে বুঝিউ মা, মু আসুছি।
0: হ্যাঁ ড্যাডি।
1: আপনার ড্যাডি এতে সকালু
0: এরিয়া কু বাহারি গলে?
1: এরিয়া?
0: হ্যাঁ, এই বন ভিতরে যেতে আদিবাসী গাঁ আছে সে প্রতিদিন থরে সবু গাঁ বুলি আসন্তি।
1: কোন পাই?
0: রোগী মানকর সেবা করিবা পাই, ঔষধ বান্টিবা পাই, আউ দুঃখী দরিদ্রঙ্ক মুহরে হস ফুটাইবা পাই।
1: ভেরি গুড।
0: খালি সেতকি নহে রহিম বাবু, মিলিটারি লাইফ রু রিটায়ার কলা পরে মানুষের সেবা করিবা কু ড্যাডি তাঙ্ক জীবনর পণ করিছন্তি।
1: তাহলে মোর বড় ভাগ্য যে মু জনে মহাত্মাঙ্কর দর্শন কলি।
0: এই বনর সবু বনুয়া মানে মো ড্যাডিঙ্কু মহাত্মা বলি কহন্তি, দেবতা পরে ভক্তি করন্তি, সে সমস্তঙ্ক পাই বাপা মা ভাই বন্ধু আত্মীয় সদর সবু কিছি।
1: আল্লাহ তাঙ্কু দীর্ঘায়ু করন্তু।
3: দেই
0: কোন দাদা?
3: জলখিয়ারে সিঝা অন্ডা আউ ক্ষীর দেইছি।
0: ভালো করিছ,
1: তোমে মো পাই অযথা কষ্ট কল মৌসা।
3: এটি সবুদিনে সেবা কাজ চালি থাই বাবা, এটি খোলা মনের মনিষর সেবা করা যায়।
0: আপন দান্ত হসি জলখিয়া করন্তু, মো আসুছি।
3: চাইছ কোন বাবু? মুহ ধুয়ো, মো দাঁত কাটি দৌছি।
1: এ ঘরে কোন আউ আউ কেহি
3: নাহান্তি? এটি সমুদায় তিন জন মানিষ, একমাত্র ঝিও মু চাকর মাধব, আউ মো বাবু ডাক্তার সাইমন।
1: ও
3: মু আসছি বাবু, এ ঘর যাক কাম তো মোই উপরে ছিড়া হই কথাবার্তা করি।

0: আরে বলনি তুমি তুমি সাইকেল রে
1: কোন আশ্চর্য হচ্ছন্তি
0: নাই মানে এতে বেলে
1: এরিয়া রু ফেরুচি
0: এরিয়া মানে তুমি বি রোগী দেখো যাইছিল না কোন
1: রবিবার দিনটার ডিউটি তো মোর

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তিয়ারি হইলা, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে

0: offered prayers at the Sri Venkateshwara Swami temple in Tirumala and later planted a sapling under the Ek Ped Maa Ke Naam campaign on the occasion of World Environment Day.
1: Prime Minister Narendra Modi has encouraged us to plant one tree in the name of our mother, Ek Ped Maa Ke Naam. It is truly a divine blessing for me that I could plant a tree in my mother's name in the Tirumala Balaji Hill.
0: Union Minister for Environment, Forest and Climate Change Bhupendra Yadav along with Delhi Chief Minister Rekha Gupta today inaugurated 18 Namo Oxygen Parks in New Delhi on the occasion of World Environment Day. Prime Minister Narendra Modi has expressed happiness that the Jayaprakash Narayan Bird Sanctuary Surhatal in Balia, Uttar Pradesh has been designated as India's 100th Ramsar site. The Prime Minister has said India's digital infrastructure journey is gathering remarkable momentum. In a social media post, Mr. Modi informed that Air Trunk has announced plans to invest around 3 lakh crore rupees in India and develop 5 gigawatt of data center capacity. Benchmark domestic equity indices slipped into negative territory during afternoon trade. Today, the Sensex lost 86 points to 74,274, while the Nifty dropped 43 points to 23,374 when reports last came in. And with that, we end this news bulletin.
2: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 রে তৈরি হয়েছিল রাইট তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে
3: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
4: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
5: कस्टमर केयर तरफ फोन आसीथिला कहुथिले तमरा 50,000 रिवार्ड पॉइंट्स एक्सपायर हेइ जिवो ए लिंक परथि एपीके डाउनलोड करिनियंतु
6: ठीक लागुनी स्कैम भी हेइ पारे

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি রাইট? হলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
2: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: প্রচার করছু খঞ্জনি ভজন, পরিবেশন করিছন্তি রাজেন্দ্র কর।

0: শ্রোতা বন্ধু, সত্য ও অহিংসার পূজারী ছিলেন গান্ধীজী। প্রতিটি ভারতীয় হৃদয়ে স্বদেশী, স্বভাষা এবং স্বরাজর মন্ত্রকে সে গুঞ্জরিত করাইলে। তাঁর বিচার এবং আদর্শে প্রতিফলিত হয়ে থাকে গভীর দেশপ্রেম।
1: স্বার্থবশ আপস আপস মে না লড়তে ভিড়তে তো অঙ্গ্রেজি তাকত কিতনি ভি বড়ি থি, ও অঙ্গ্রেজি তাকত ইতনে বর্ষো তক হমকো হমকো সতাতি রহি। জব হমে জাগৃতি হো গই, হম সমঝ গই কে হম হে তো বো হে, হম নেই হে তো বো হো নেই সকতে। তব তো আগর ইয়ে অঙ্গ্রেজো কে লিয়ে সচ্চা থা তো আজ তো ও ভি সচ্চা হি, তো উপর আগর বিগড় গয়া হে তো উসমে

0: সবদা
1: মামু
0: এই কোন মা তু কান্দুছু তো আখিরু লুহ কোন শুখিবনি মা জীবনের এমতি অনেক ঘটনা ঘটে তু স্রোতগত কু ভুলি যা মা
1: মামু
0: মু সবু বুঝিছি মা তোর এই দুঃখর কারণ হুয়ে তো মু নিজে মু তোতে কন্দেইছি হেলে মোর তো অন্য উপায় নথিলা মা তু কহ মু কোন শ্বেতক্ষুদ্র পরামর্শ কু মানি নিথান্তি
1: না না মামু না বরং আপন ঠিক করিছন্তি সামান্য গোটায় কুমারী কন্যার স্বার্থ পাই আপন আপনকর উন্নত মথা কু তড়ক করিথান্তে কাহিকি
0: তেবে তো আখির লুহধার কু তোতে পুছি দেওয়া পড়িব মা নহলে মো হৃদয়ের সব দম্ভ সব অভিমান চূর্ণ হই তা স্থানের দুর্বলতা প্রকাশ পাইব
1: না মামু এ আখিরু আউ লুহ তার গড়িবনি না আপন মো আখিরে আউ কেবে বি লুহ বিন্দু দেখিবেন
2: মহারাজ চতুর্ভুজ বাসুদেবঙ্কর জয় হেউ।

0: সভ্যা মা সভ্যা
1: মামু এ কোন হলা মামু হে আপনকর কোন হলা মামু
0: পারিলি নাহি মা সে ধূর্ত কৃষ্ণকু পারিলি নাহি গোটে কাড়ান্তক জম পরি সে মো আড়কু মাড়ি আসি মতে ক্ষত বিক্ষত করি পকাইলা মা
1: মামু
0: মতে মতে বিদায় দে মা সে পারিরু মোর ডাকর আসিলাণি মু
1: নাই মামু
0: মু আউ
1: না না মামু না সবুকু হরেই আপনক আশ্রয়রে মু মুন্ড গুঞ্জিছি মু আপনকু এমতি হরেই পারিবিনি মামু না না মামু না
0: কান্দি কান্দি হৃদয় ফটাই দিলেবি মু আউ বঞ্চিবিনি মা কেবল গলাবেলে এতিকি কহি যাউচি তু তু তোর মাতুল বৈরী কৃষ্ণ ঠারু প্রতিশোধ নবু মা সেই কৃতজ্ঞ শ্বেত কেতু ঠারু চরম প্রতিশোধ নবু মা চরম প্রতিশোধ নবু
1: মামু মামু আকি কলন্তু মামু মামু কথা কুহন্তু মামু মামু মামু মু তোমার মরদেহকু ছুঁই শপথ করুছি মামু মোর মাতুল বৈরী মানঙ্ক ঠারু চরম প্রতিশোধ নেবি চরম প্রতিশোধ নেবি
2: বিজয়ী কেশবঙ্ক অধীন অভিবাদন জনাউছি
3: ও বন্ধু শ্বেতা কেতু
2: হ্যাঁ প্রভু
3: কে এম চিৎকার করুছি
2: প্রভু এ তো পুণ্ডরীকর ভাণিজি সত্য পাগলি পরি হাতরে দুইটা মশাল ধরি রণক্ষেত্রে পিসাচিনি পরি ঘুরি বুলুছি
3: তাকে আসিয়া দিয়া শতকেতু
1: কৃষ্ণ
3: কুহ দেবী এই তম আগরে কৃষ্ণ উভা হয়েছি
1: তমে কৃষ্ণ মোর মাতুল
3: হ্যাঁ দেবী
1: তমে কৃষ্ণ তমে কৃষ্ণ বাসুদেব বলে জয় পতাকা উড়াউছ
3: হ্যাঁ দেবী
1: তমে ভণ্ড মানকর শিরোমণি কৃষ্ণ তমে লম্পট মানকর মৌড়মণি কৃষ্ণ তমে ধূর্ত তমে
2: সভ্যা সজ্জত হো
1: কে ও বিশ্বাসঘাতক শ্বেত কেতু কৃতজ্ঞ শ্বেত কেতু
2: ধৈর্য ধর সভ্যা
1: চুপ কর তমর সে পাপ মুহরে মোর নাম মধ্য ধর নাই পাপি অকৃতজ্ঞ অন্ন দ্রোহী
3: শান্ত হো দেবী কুহ মু তোমার কি উপকার করি পারিবি
1: তোমঠারু কি উপকার আশা করিবি কৃষ্ণ তমে মোর মাতুল বৈরী তমে তমে করবীরপুর মাটির শত্রু মু কেবল এতিকি অনুরোধ করিবি তমে করবীরপুর ত্যাগ করি চালি যা চালি যা
3: কিন্তু করবীরপুর যে মোর বিজিত রাজ্য
1: ও বিজিত রাজ্য মু তোমার মুহ দেখিবাকু চাহে না
3: কিন্তু করবীরপুরর মাটি পানি পবন সবু যে বর্তমান মোর অধীন
1: বেশ তেবে তোমার সমস্ত বিজিত বস্তুকু নেই করবীরপুর মাটিরে তাণ্ডব নৃত্য কর কৃষ্ণ তাণ্ডব নৃত্য কর হেলে হেলে অনাথিনী দুঃখিনী তার ভাগ্য নেই চালিযিব ভারতর প্রতি দ্বারে দ্বারে তোমার অপকীর্তি গান করিব
3: যদি মুঁ তোমাকে সে সুযোগ ন দিয়ে
1: মতে হত্যা করিব না কন
2: বাসুদেব কৃষ্ণ এত বড় নির্মম নুহতি সভ্যা
1: তুমি চুপ কর শ্বেত কেতু।

0: সেই প্রতিজ্ঞা, সেই অঙ্গীকার মনে পোকা?
1: তুমি ঠিক কইছ মাউসী, প্রতিশোধ নেবি, প্রতিশোধ নেবি। কৃষ্ণর উষ্ণ রক্তরে মো চিতাকে নেবি, মো মামুঙ্কর অতৃপ্ত আত্মাকে শান্ত করিবি। যিবি মাউসী, মু যিবি। মতে আশীর্বাদ কর।

আকাশবাণী কটক। সময় বর্তমান অপরাহ্ন ৫টা। প্রিয় শ্রোতা বন্ধুমানকু শুভেচ্ছা জনাই আরম্ভ করুছু আজির সান্ধ্য অধিবেশন। কার্যক্রম প্রচারিত হচ্ছে ৩৬.৬ মিটার তথা ৯৭২ কিলোহার্টজ যোগে। আমার এই কার্যক্রম টিটিএইচ ওড়িয়া এবং লাইভ স্ট্রিমিং অ্যাপ যোগে মধ্য প্রসারিত হচ্ছে। শুনন্তু এনসিইআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

মৃত্যু লক্ষণ প্রকাশ পাই সে ক্ষয় বা মৃত্যুর অতিথি হলে সে শনি বডিমা হরণ করে শনি তৈলদান হেলা ভি দশরথু তৈলকুণ্ডে বুড়াগলা ভরতঙ্ পাখক বহতু বা দূত পঠাগলা ইন্দ্রজালিক ভি দূত মৃত্যু সম্বাদ নদী শীঘ্র আসবা কহিলা বতাশরে মেঘ ভি রথ চলাই ভরত অযোধ্যার প্রবেশ হলে রামরূপী রঙ্গ বা লীলা দূর হবার অযোধ্যা বিধবা নারী ভি দেখাগলা দুঃখরে অযোধ্যার পুরুষ মানে কপত ভি রাম ঝুড়ু লে মুনি ভি সে নীরব লে অন্তপুর নারী মান বক্ষস্থল লোতকরে পঙ্কিল ভূমি ভি হয়ে গলা

ত্রিপাঠী। কণ্ঠদান করেছিলেন শ্যামামণি দেবী, স্নিগ্ধারাণীকর, কেশবচন্দ্র রাউত এবং সুকান্ত কুমার কুণ্ডু।

শ্রোতা বন্ধু, আজির দুনিয়ারে অনেক ক্ষেত্রে মানুষমানে সমৃদ্ধ হয়েছে, জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি করেছেন, জীবন জীবিকার সেমানকর বহু সুধার আসছে। কিন্তু আজ সময়ের গোটে বড় চিন্তা ঘারিছে সমস্ত ভিতরে সারা পৃথিবী, তা হচ্ছে পরিবেশ সুরক্ষা। অর্থাৎ আমার পরিবেশ আ সুরক্ষিত না, বায়ু প্রদূষিত হয়ে গেল, জল প্রদূষিত হয়ে গেল, মৃত্তিকা মধ্যে প্রদূষিত হয়ে গেল। তা মানে আমি আমার দৈনন্দিন জীবনের যা সব প্রাকৃতিক উপাদান বা আবশ্যকতা সব রয়েছে সেসব শুদ্ধতা না, বিশুদ্ধ অম্লজান কণ্ঠিকা মিলুছি বঞ্চাপ নিঃশ্বাস নেওয়া, পৃথিবী তো পাল্টে গেল গোটা নিয়া পিণ্ডুলা,

0: এই তো নন্দ রাজাঙ্ক সহ রাণী যশোদা এণিকি আসুচন্তি। নারায়ণ নারায়ণ নারায়ণ।
1: প্রণাম চরণে দেবর্ষি।
0: সুখী হুয়ো রাজা রাণী।
2: আউ কেউ সুখ দেখিবাকু আম্ভ আসিছন্তি মুনিবর। গলা দিনু মো নয়ন পিতুলা রামকৃষ্ণ এ গোপপুর পালটিছি শ্মশান নির্বাক নিষ্পন্দ।
3: হ্যাঁ দেবর্ষি, কৃষ্ণ হরা প্রাণ খেদি আম্ভে এঠারে ভাগ্যকু আদরি পড়ি রহিছু। মো কানুকু তা কিছু জানিছন্তি দেবর্ষি?
0: নারায়ণ নারায়ণ, আম্ভে পরা সেই রামকৃষ্ণ নিকটরু আসিছু মা যশোমতী।
2: রামকৃষ্ণ পাখরু আসছন্তি? হ্যাঁ, সেমানি সেমানি কুশলের অছন্ত দেবর্ষি।
3: কুহন্তু কুহন্তু দেবর্ষি, আম্ভ পাই সেমানি কিছু বারতা পঠাইছন্তি।

0: ଆକାଶବାଣୀ କଟକ କେନ୍ଦ୍ରରୁ ପରବର୍ତ୍ତୀ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଅଭୁଲା ଗୀତ।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: বড় বহু, এইটা তুম নাঁরে।
5: এত জলদি কোন পাই?
4: আরে আউ সান বহু, এইটা তুম নাঁরে। ଆଉ ଏଇଟା ମୋ କଣ୍ଢେଇର ନାଁରେ।
5: କିନ୍ତୁ ଜେଜେ ମା, ତୁମ ନାଁରେ
6: ସବୁ କିଛି, ମୋ ବ୍ୟାଙ୍କ ଲକର ଫିକ୍ସ ଡିପୋଜିଟ ସବୁଥିରେ ୟାଙ୍କୁ ହିଁ ତ ନୋମିନି ରଖିଛି। କାଲିକୁ ଯେବେ ମୁଁ ନଥିବି ସେତେବେଳେ ୟାଙ୍କୁ ଟଙ୍କା ମିଳିବା ସହଜ ହେବ।
4: ଶୁଭ ଶୁଭ କୁହ କଣ?
7: RBI କହେ
4: ସଚେତନ ହୁଅନ୍ତୁ, ସତର୍କ ରୁହନ୍ତୁ।
1: ଆଚ୍ଛା ଦାସବାବୁ, ଆପଣଙ୍କ ଘରଟା 1970 ତିଆରି ହେଇଥିଲା, ରାଇଟ? ହେଲେ ଏ ପର୍ଯ୍ୟନ୍ତ ଏତେ ଷ୍ଟ୍ରଙ୍ଗ କେମିତି ଅଛି?
2: ଆରେ ଏଇଟା ଏକଦମ ସିମ୍ପଲ, ଏବଂ ସେଇଥିପାଇଁ ମୁଁ ସେତେବେଳେ ମୋର ବିଶ୍ୱାସ ରଖିଥିଲି ଏବଂ ଆଜି ମଧ୍ୟ ଚେଟିନାଡ ସିମେଣ୍ଟ ଉପରେ
3: ଶକ୍ତି ଯାହା ବର୍ଷ ବର୍ଷ ନୁହେଁ ବରଂ ପିଢି ପାଇ ରହିଥାଏ। ଚେଟିନାଡ ସିମେଣ୍ଟ ସୁପର ଗ୍ରେଡ ସିମେଣ୍ଟ 64 ବର୍ଷର ଦୃଢ଼ ମୂଳ ଦୁଆ। ଚେଟିନାଡ ସିମେଣ୍ଟ, ଦ ପରଫେକ୍ଟ କନକ୍ରିଟ ଚଏସ।
8: କଷ୍ଟମର କେୟାର ତରଫରୁ ଫୋନ ଆସିଥିଲା, କହୁଥିଲେ ତମର 50,000 ରିୱାର୍ଡ ପଏଣ୍ଟ ଏକ୍ସପାୟାର ହେଇଯିବ। ଏଇ ଲିଙ୍କ ପରଠି APK ଡାଉନଲୋଡ କରି ନିଅନ୍ତୁ।
9: ଠିକ ଲାଗୁନି, ସ୍କାମ ବି ହେଇପାରେ।

0: অজনা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখতু এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: শেষরে বন্দিতা রায় গাইছেন গীতা খুন্টিয়াঙ্কর রচনা।

0: প্রিয় শ্রোতা বন্ধু,
1: হ্যাঁ,
0: সিন্ধু তটে যে পুরুষোত্তম ক্ষেত্র বিরাজমান করেছি
1: হেলা
0: তার আশ্চর্য অলৌকিক কথা কু ভঞ্জ প্রমাণ করন্তি।
1: কোন কহন্তি
0: সে ভূমি।

0: সন্তা পহেলা তো খন্দন রতি দেবী গোটিয়ে মন্ত্র শিখেই দেলে
1: আচ্ছা
0: কইলে মা দেবী সুভদ্রা ভুজপত্রে মন্ত্র মু লেখিলি
1: আচ্ছা
0: তুমি আকু সাত থর পড়ি একৌশি থর ফুঙ্কিব তাপরে কবাটকু হাত মারিব
1: এ মন্ত্রকু
0: সে কবাট খোলি যাব
1: ঠিক হেলা
0: পুরুষ বস ধূলি টিকে দৌছি এ ধূলি কু অর্জুনক উপরে ফিঙ্গি দব
1: হেলা
0: তাপরে কজুয়ল মোহিনী কজুয়ল টিকে মু দৌছি আকু আপন আখিরে লগেই তাঙ্কু ভেটিবে
1: ঠিক হেলা
0: নিশ্চয় অর্জুন আপনক পছরে গোড়াইব
1: হেলা
0: এথর ফেরিলে সত্যভামা সুভদ্রা
1: হউ
0: চাই রইলে সেই নিশাকালকু উপস্থিত হেলা নিশাকাল
1: আচ্ছা
0: পহঞ্চি গলে পুনর্বার অর্জুনক শয়ন মন্দিরে
1: কলে কোন
0: যেতেবেলে মন্ত্র পড়ি কবাটকু ছুঁই দেলে
1: হ্যাঁ
0: খোলি গলা কবাট অর্জুন শোইছি
1: আচ্ছা
0: সুভদ্রা মন্ত্র ধূলি ফিঙ্গি দেলা
1: ফিঙ্গিলে উপরকু
0: বসি পড়িলা অর্জুনক পাদ দেশরে
1: সুভদ্রা দেবী বসি যাইছেন
0: মন্ত্র প্রভাবরে প্রভাবিত হেলা অর্জুন কাম উদ্দীপক স্বপ্ন গুড়াক সে দেখিবাকু লাগিলা
1: কোন দেখিলা
0: কি স্বপ্ন দেখিলা
1: কিপরি
0: সুর সভা।